কোনো গরমু লেন থপক নাং ছলিং মঙ্গ সি কোনো তেজো জাব গনু তি হানচিনি জিগ লং তং নু গন ছোনি ইং ওতাস চুর কারমাত ইয়ং টক রং জিং গ কারমা ইয়ং রক ওয়ার তে চুর কারমা রং না জিগ তা ইয়াফ তা সি কোনো দম গ নাং ছলার মঙ্গ সি কোনো তো ইঞ্জিনা ছমা গ জাব গো সারি নিয়াম জো গো সারি রে তগ তা গং স্তরম দুর তে না তার তি ওয়ার তে চু লে ছনি ইয়ং রেং গা জব ইয়ো নরি চিনা বাগ তা তা খোনি রা কো ইউ চি রে নেন ইউ চি রে তনি গা মগসল Ta katukunik tuwa tondang zik jingda lindana tondang zik titana arjig lingu nugu nyaman da chura di kawra ranga shayi ta jigashi kunugu lopchuk namba khutsu shi di di chimdag dang dani tenzhig marna thamchilg nyamchuk dornung yunggu sanda terengali cindina xandab zikinar daga che namba ga cangma ga nagag chig nyani semag chig zungi ta narka nangya jig lingu nugu shkaba ta Tatang jigashi kunugu lopchukunda thamchiggu avdeenjig avdeelag yuqa yondeng goni da ar jigashi shig tabju da da chu shenang changmao gu dagzhin changmao gu bapayi gunu gu ganal dambazgari daga hanig semachig babju da da gachig guadrinchi yaadani darta derang gali cindi chamba dangbu lopsoong kwiji xialang xtong chimdanin jog derang lopsoong kwiji xialang adam jigintii di chunda vilfjadi dalo nishtung nirjig Торжига шигүүнэг толгоцоо тамчилг дарынги дэнжиг дэтэнг гөөни ржигэндэ юга юундын гэх чиг шиг төвжүг ариваг зэржиг хатангны чинан баган ранг ит цэмби жигэнжири ломби брахир мөндэн синэйн Ретани тарта лецэн дэмжиг дэвэр дичул карма мангбу ёгу мэг дэнан цамдэн ян чинам баг самба ярсам кэпа янкиг рангранг нямнюнг гэртэнгэн о гунг дэнан ажиг мацэнса мандиса янчиг амгэсэлг дондэг нямжуг ясаад музучи карнэнрэ ежи юна ngchu lecin ta tong kang gerkelam de kapar tong akora chinam ba ga kapar nda tir tir ger nelen yela lecin ta tong kang ga kapar angtang thirgub dan chig chisum nir ga khsam dan ngara thirgub dan chig chisum nir ga khsam dan chig dan thirgub dan chig chisum nir ga ranga khsam thigin da chuyin ri kong ga tan dam jig ga den jig de kor ni thoma rang rang ga nyam jug ra din chuni rang ga chimdag ga nyam jug yong gu nu ma chig che chug ga shlu ga dalum thor ji ga chi ko nu ga thor chug tham chilla jap ju ta ram dag yong ju da yang ga chin ri dar ko ju Tan dimdil denjig randi lakani ozong suq detang dijig lernig kirg lekum jergiz ge yang tela shawara ramdig chetig miksig hutong yonu mitsilg ta marna jijig rangsim ge goni dijig japchu te thobju te gachin ji